শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 18 সেপ্টেম্বর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে তার মন্ত্রিসভার রদবদল করেছেন। কয়েকটি গুরুত্বপূর্ণ পদের মন্ত্রীদের স্বপদেই বহাল রেখেছেন তিনি। চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু বৃহস্পতিবার বিকেলে নতুন মন্ত্রিসভার তালিকা উন্মোচন করেন। তাকাইচি মন্ত্রিসভার 18 জন সদস্যের মধ্যে কিহারা সহ 8 জন সদস্য নিজ নিজ পদে বহাল থাকবেন। অর্থমন্ত্রী কাতাইয়ামা সাতসুকি, পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এবং প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি শিনজিরো তাদের নিজ নিজ পদে দায়িত্ব পালন করে যাবেন। তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোট সঙ্গী দল থেকেও একজন সদস্যকে নিয়োগ দিয়েছেন। জাপান ইনোভেশন পার্টির প্রাক্তন মহাসচিব নাকাতসুকা হিরোশিকে সরকারি নিয়মকানুন সংস্কার ও সংশ্লিষ্ট নীতিমালার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও যুক্তরাষ্ট্রকে যুক্তিসঙ্গত এবং সংযত থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন। বুধবার বেইজিংয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকের সময় ওয়াং এই মন্তব্য করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াং বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন এবং বলেছেন চীন ইরানের ন্যায্য অধিকার রক্ষার জন্য দেশটির সাথে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে ওয়াং বলেন চীন চায় না যে আঞ্চলিক উত্তেজনা ইয়েমেন ও লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হোক এবং তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান। জবাবে আরাকচি বলেন ইরান এই লড়াই চলতে দিতে চায় না এবং নিজেদের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার পাশাপাশি একটি কূটনৈতিক সমাধান চায়। তিনি বলেন ইরান বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমঝোতা স্মারকটি এখনও বৈধ রয়েছে এবং ওয়াশিংটনের উচিত এতে উল্লেখিত সব প্রতিশ্রুতি পূরণ করা। চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হল। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর নিজেদের প্রভাব প্রদর্শন করাই ছিল চীনের উদ্দেশ্য। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভ তাদের মুখ্য সুদের হার 0.25% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 3 বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ফেডারেল রিজার্ভের প্রথম সুদের হার বৃদ্ধি। নীতি নির্ধারকরা সরকারি নীতিগত সুদের হার 3.75% থেকে 4% মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এর আগে তারা 2023 সালের জুলাই মাসে এই হার বাড়িয়েছিলেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া 2 দিনব্যাপী নীতি নির্ধারণী বৈঠকের শেষে ফেডারেল রিজার্ভ এই সিদ্ধান্ত ঘোষণা করে। 12 জন সদস্যের প্রত্যেকেই বৃদ্ধির পক্ষে ভোট দেন। নীতি নির্ধারকরা একমত হন যে ইরানের পরিস্থিতি তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং তারা উল্লেখ করেন যে মুদ্রাস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। তারা এক বিবৃতিতে বলেন বর্ধিত সুদের হার মুদ্রাস্ফীতিকে আরও দ্রুত তাদের 2% লক্ষ্যমাত্রার মধ্যে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলেছেন আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে অন্তর্নিহিত মুদ্রাস্ফীতি সুস্পষ্টভাবে এবং পর্যাপ্ত গতিতে আমাদের লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে। আজ FOMC সিদ্ধান্ত নিয়েছে যে এই মানদণ্ড পূরণ হয়নি।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি আরবের একটি পাইপলাইনে হামলার প্রেক্ষিতে দেশটির লোহিত সাগরের একটি রপ্তানি কেন্দ্রে তেল বোঝাইয়ের কাজ স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল বহনকারী পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ার পথ হিসেবে এই পাইপলাইন ব্যবহৃত হচ্ছিল। জাহাজ চলাচল শিল্প সূত্রের বরাত দিয়ে রয়টার্স মঙ্গলবার জানিয়েছে যে সৌদি আরব ইয়ানবুতে তেল বোঝাইয়ের কাজ স্থগিত করেছে। প্রতিবেশী ইয়েমেনে হুতি বিদ্রোহীরা সৌদি সমর্থিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের আক্রমণ জোরদার করছে। ইরান সমর্থিত এই যোদ্ধারা লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মানদেব প্রণালীর আশপাশের এলাকাগুলোতে তাদের নিয়ন্ত্রণ প্রসারিত করেছে। বুধবার এক বিবৃতিতে হুতিরা দাবি করেছে যে তারা একটি সৌদি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র দিয়ে ইয়ানবুতে একটি তেল সম্পর্কিত স্থাপনার ক্ষতি সাধন করেছে। তীব্র শ্রমিক ঘাটতির মুখোমুখি হওয়া জাপানের নিরাপত্তা খাতে কাজ করার জন্য নির্দিষ্ট দক্ষতা ও অন্যান্য যোগ্যতা সম্পন্ন বিদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে জাতীয় পুলিশ এজেন্সি বা এনপিএর একটি বিশেষজ্ঞ প্যানেল। নিরাপত্তা পরিষেবা আইন বর্তমানে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, জাপানি নাগরিকদের স্বামী বা স্ত্রী এবং আরও কিছু ব্যক্তিকে এই খাতে কাজ করার অনুমতি দেয়। নিরাপত্তা পরিষেবা সমিতির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন আইনজীবীকে নিয়ে গঠিত এই বিশেষজ্ঞ প্যানেলটি বুধবার টোকিওতে তাদের উদ্বোধনী বৈঠকে মিলিত হয়। বিশেষ করে নির্দিষ্ট দক্ষ কর্মী কর্মসূচি এবং দক্ষতা উন্নয়নের জন্য কর্মসংস্থান কর্মসূচির অধীনে বিদেশি নাগরিকদের নিরাপত্তা খাতে কাজ করার অনুমতি দেওয়া উচিত কিনা তা নিয়ে তারা আলোচনা করেন। এনপিএর কমিউনিটি নিরাপত্তা ব্যুরোর প্রধান ইয়ামাদা ইয়োশিতাকা বলেন, নিরাপত্তা খাত যেহেতু বিদেশি কর্মীদের পুরোপুরি কাজে লাগাতে পারছে না, তাই তিনি চান প্যানেলিস্টরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ ধরনের মানুষদের গ্রহণ করার বিষয়ে সক্রিয় আলোচনায় অংশ নিন। এনপিএ উল্লেখ করেছে যে শ্রমিক ঘাটতির পাশাপাশি বয়স্ক কর্মী বাহিনী সমস্যার সম্মুখীন হচ্ছে নিরাপত্তা খাত, যার প্রায় অর্ধেক কর্মীর বয়স 60 বা তার বেশি। প্যানেলটি আলোচনা করবে কোন কোন নিরাপত্তা পরিষেবায় আরও বেশি বিদেশি কর্মীকে কাজ করার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি তারা এমন একটি ব্যবস্থা তৈরি করবে যা বিদেশি কর্মীদের সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে সহায়তা করবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপানের সহজেই জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস।
1: জাপানি শেখার এই আনন্দময় অভিযাত্রায় আপনাদের সঙ্গী হিসেবে আরো আছি আমি হিরক খান।
0: আজ আসরের 29তম পাঠে আমরা শিখব জাপানিতে অতীতকাল অর্থাৎ ঘটে যাওয়া কোনো কিছু সম্পর্কে বলার উপায়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা তাম, একই ভাড়াটে বাড়ির আরেক বাসিন্দা চীনা ফটোগ্রাফার মিয়া এবং তাদের রোবট বাড়িওয়ালি হারুসান এ মুহূর্তে হারুসান হাউস নামের বাড়িতে বসে গল্প করছে। গত রোববার কামাকুরায় এক মন্দিরে অনুষ্ঠিত একটি পিয়ানো কনসার্টে গিয়েছিল মিয়া। সেখানে তার তোলা ছবিগুলো এখন সে দেখাচ্ছে সবাইকে। এসব ছবি দেখতে দেখতে হঠাৎ বিস্মিত হল তাম।
0: তবে সবার আগে চলুন শুনি 29তম পাঠের কথোপকথন। সংলাপের প্রতিটি লাইন এবার বোঝার চেষ্টা করা যাক।
1: প্রথমে পিয়ানো কনসার্ট সম্পর্কে জানাচ্ছে মিয়া।
2: নিচিওবিনি পিয়ানো নো এনসো ও কিকি নি কিমাশিতা।
0: রোববার পিয়ানো পরিবেশনা শুনতে গিয়েছিলাম।
1: হারুসান জিজ্ঞেস করলেন
2: দো দেশিতা কা,
0: কেমন ছিল সে অনুষ্ঠান?
1: মিয়া উত্তর দেয়
2: সুবারাশিকাত্তা দেসু,
0: দারুণ এক অনুষ্ঠান ছিল।
1: হারুসান বললেন
2: সরে ওয়া ইয়োকাত্তা দেসু নে,
0: তাহলে তো খুবই ভালো কথা।
1: মিয়া তার তোলা পিয়ানো বাদকের ছবিগুলো তাদের দেখালো।
0: অনেক ছবি তুলেছি, এই যে দেখুন প্লিজ।
1: ছবি দেখে হঠাৎ বিস্মিত হল তাম।
0: আরে এত দেখছি ইউকিসান।
1: হারুসানের ইলেকট্রনিক সেন্সর তামের আবেগ জড়ানো কণ্ঠস্বর ধরে ফেলল আর তার গালে লালচে আভা দেখা দিল।
0: ইউকিসান
1: বুঝতে পেরেছি, তাহলে এই সেই পিয়ানো বাদক ইউকি যার সঙ্গে জাপানে দেখা করার বাসনা তাম পোষণ করছে।
0: হ্যাঁ, মনে হচ্ছে ভাগ্য তাদের দুজনের আবার সাক্ষাৎ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। আজকের মূল বাক্য হচ্ছে পিয়ানো পরিবেশনা শুনতে গিয়েছিলাম।
2: পিয়ানো নো এনসো ও কিকি নি কিমাশিতা।
0: ঘটে যাওয়া কোনো কিছু সম্পর্কে জাপানিতে বলতে চাইলে এই বাক্যটির গঠন প্রণালী খুব কাজে আসবে। মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
3: পিয়ানো,
0: শুনেই বুঝতে পারছেন এটা হলো পিয়ানো।
3: এনসো
0: মানে পরিবেশনা, আর এই দুটি বিশেষ্যকে নো দিয়ে যুক্ত করার ফলে হয়েছে
3: পিয়ানো নো এনসো,
0: অর্থাৎ পিয়ানো পরিবেশনা। লক্ষ্য করুন এরপরে ও পার্টিকেল ব্যবহার করা হয়েছে, কারণ জাপানিতে কর্মপদের পরে এই পার্টিকেল বসে।
3: কিকিনি
0: মানে হলো শোনার জন্য বা উদ্দেশ্যে, এবং
3: ইকিমাশিতা
0: মানে গিয়েছিলাম। এটা হলো যাওয়া অর্থাৎ
3: ইক
0: ক্রিয়াপদের মার্জিত অতীত রূপ। আজকের ব্যাকরণের আলোচ্য পয়েন্ট হচ্ছে
3: কিকিনি ইকিমাশিতা,
0: শুনতে গিয়েছিলাম। এখানে
3: কিকিনি
0: কথাগুলোর মধ্যে আছে ক্রিয়াপদ
3: কিক
0: মানে শোনা। এই ক্রিয়াপদের মাস রূপ হলো
3: কিকিমাস।
0: এবার এখান থেকে মাস অংশটি সরিয়ে ফেলুন, তাহলে রয়ে যাবে
3: কিকি,
0: এবং এর সঙ্গে জুড়ে দিন উদ্দেশ্যবোধক পার্টিকেল নি।
1: তার মানে হলো কোনো কিছু করার উদ্দেশ্য বোঝাতে আমরা জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে মাস অংশটি সরিয়ে নেব এবং সেখানে জুড়ে দেব পার্টিকেল নি, তাই তো?
0: ঠিক তাই। আজকের মূল বাক্যটিতে আছে পিয়ানো বাদন শোনার লক্ষ্যে বা উদ্দেশ্যে বা জন্য গিয়েছিলাম, এ কারণে
3: পিয়ানো নো এনসো কিকিনি
0: অংশের পরে শুধু বলুন
3: ইকিমাশিতা,
0: অর্থাৎ গিয়েছিলাম।
1: বন্ধুরা, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
3: কিকিনি ইকিমাশিতা, পিয়ানো নো এনসো ও কিকিনি ইকিমাশিতা।
0: এবার একটি নমুনা সংলাপ শুনুন যেখানে ঘটে যাওয়া বিষয় নিয়ে কথা হচ্ছে।
2: কিয়ো দোকো নি ইকিমাশিতা কা?
3: 原宿に服を買いに行きました。
0: এবারে অর্থটাও শুনে নেওয়া যাক।
4: 今日どこに行きましたか？
1: আজ কোথায় গিয়েছিলেন?
3: 今日
0: মানে হলো আজ।
3: どこ?
0: এটা প্রশ্নবোধক শব্দ যার অর্থ কোথায়।
3: 原宿に服を買いに行きました。
1: 原宿তে জামা কিনতে গিয়েছিলাম।
0: 原宿হচ্ছে তরুণ তরুণীদের পছন্দের এক জায়গা যেখানে হাল ফ্যাশনের জামা কাপড় কিনতে পাওয়া যায় এমন অনেক দোকান রয়েছে। মানে জামা বা ড্রেস। এরপরে
3: খাইনি
0: কথাটি তৈরি হয়েছে কেনা বা
3: খাও
0: ক্রিয়াপদ থেকে। ক্রিয়াটির মাস রূপ হচ্ছে
3: খাইমাস।
0: সেখান থেকে মাস অংশটি বাদ দেওয়ার পর বাকি রইল
3: খাই।
0: এবার এর সঙ্গে জুড়ে দেওয়া হলো পার্টিকেল নি, ফলে এটি দিয়ে হারাজুকু যাওয়ার উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে।
1: আচ্ছা, পার্টিকেল নি এই বাক্যে দুটি স্থানে আছে। একটা হলো হারাজুকু নি এবং আরেকটা ফুকুও কাইনি। ব্যাপারটা কি বলুন তো?
0: এই পার্টিকেল দুই স্থানে দুটি ভিন্ন কারণে ব্যবহার করা হয়েছে।
3: হারাজুকু নি
0: কথাটিতে নি পার্টিকেল দিয়ে গন্তব্য বোঝানো হয়েছে। অন্যদিকে
3: ফুকুও কাইনি
0: কথাটিতে যাওয়ার উদ্দেশ্য বোঝাতে নি পার্টিকেল ব্যবহার করা হয়েছে।
1: এবার প্রশ্নের পরে উত্তরগুলো শুনে শুনে বলুন।
3: কিও দোকো নি ইকিমাশিতা কা? হারাজুকু নি ফুকু ও কাই নি ইকিমাশিতা। হারাজুকু নি ফুকু ও কাই নি ইকিমাশিতা।
0: অন্যান্য আরো কিছু উদ্দেশ্যে যাওয়ার কথা জাপানিতে বলা অনুশীলন করা যাক। মনে করুন বলতে চান আপনি সুশি খেতে গিয়েছিলেন। সুশি কথাটির জাপানি উচ্চারণ
3: সুশি।
0: এবার খাওয়া মানে
3: থাবেরু
0: এবং এর মাস রূপ হচ্ছে
3: থাবেমাস।
0: এখান থেকে মাস বাদ দিয়ে
3: থাবে,
0: বাকি কাজটুকু তো সবাই জানেন।
5: 寿司を食べに行きました。
0: এবারে আরো শিখি পর্ব। আজ শিখব সপ্তাহের বারগুলোর জাপানি নাম। প্রত্যেকটি নাম শুনে শুনে বলুন।
1: সোমবার মানে হলো
3: গেতসুয়োবি।
1: মঙ্গলবার
3: কায়োবি।
1: বুধবার মানে
3: সুইয়োবি।
1: বৃহস্পতিবার
3: মুকুয়োবি।
1: শুক্রবার হচ্ছে
3: কিয়োবি।
1: শনিবার
3: দোয়োবি
1: এবং রবিবার হল
3: নিচিয়োবি।
0: আজকের স্কিটে মিয়া বলেছে
3: নিচিয়োবি নি পিয়ানো নো এনসো ও কিকি নি ইকিমাশিতা।
0: ধরতে পেরেছেন তো সেদিন কি বার ছিল?
1: রোববার, তাই না?
0: ঠিক ধরেছেন।
1: সময় হলো মিয়ার ট্রাভেল গাইড পর্বের। আজ আমরা কামাকুরা সম্পর্কে জানব, যেখানে পিয়ানো কনসার্ট শুনতে গিয়েছিল মিয়া।
0: টোকিও থেকে ট্রেনে করে প্রায় এক ঘন্টার পথ পেরুলেই জনপ্রিয় পর্যটন স্থান কামাকুরা। কিন্তু সে যেন এক ভিন্ন জগৎ। 800 বছরেরও বেশি আগে এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম সামুরাই সরকার। সামন্ত সামুরাই গোষ্ঠী মিনামোতোর স্মৃতি বহন করে চলেছে এখানে অবস্থিত সুরুগাওকা হাচিমাঙ্গু শিন্তো মন্দির। এই কামাকুরা শহরেই অবস্থিত বিখ্যাত সুবিশাল বৌদ্ধ মূর্তি, যার উচ্চতা 11 মিটার। এছাড়াও রয়েছে অনেক প্রাচীন শিন্তো ও বৌদ্ধ মন্দির।
1: সেদিক থেকে কামাকুরাকে ঐতিহাসিক শহর বলা যায়।
0: সত্যি, কিন্তু কেবল ঐতিহাসিক গুরুত্বই নয়, কামাকুরার নৈসর্গিক সৌন্দর্যও কম কিছু নয়। একদিকে যেমন এখানে হাইকিং করে পর্বতারোহণের আনন্দ পেতে পারেন, তেমনি শহরময় উপভোগ করতে পারেন বসন্তের চেরি ফোটা, বর্ষাকালের হাইড্রাঞ্জিয়া আর শরতের বর্ণিল পল্লব। আবার রিল্যাক্স করতে চাইলে ঘুরে বেড়াতে পারেন সুসজ্জিত পরিপাটি দোকানপাট আর অগণিত ক্যাফেগুলোতে। বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা জানাবেন কিন্তু।
1: আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।
6: টোকিও কারা ওকুরি শিমাসু।
7: দিস ইজ NHK World Radio Japan, Tokyo.